0: gezongen door Jesleen Royal en B. Praak. Heeft u gehoord uit de film Shersha het liedje Rancha? Uit de film Raju Chacha komt het volgende liedje in het programma Gitum Kelleher via Radio SBS. Gezongen door Sean komt Tune Mujhe Pehchana Nahi.
1: Sanjana! Sanjana!
2: I'm sorry. मैंने आपको पहचाना नहीं.
3: तेरे लबों पे इनकार है, मेरे लबों पे इकरार है. हाँ यही तो है सब निशानियां.